100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक पुण थे आरंभ हो कार्यक्रम आप पहुंची जाइए आपंक बंधु जयदेव आप शुणे कार्यक्रम मॉर्निंग मेलोडी मेलोडियो संग सहित किसी मेलोडियो कथार कहानी मॉर्निंग मेलोडी स्वप्न ड्रीम বন্ধু স্বপ্ন দেখা যেত আনন্দ দিয়ে সেই স্বপ্ন কু বাস্তবরে রূপান্তরিত করা তাঠ ঢের গুণ আনন্দ দিয়ে কম ভাবুছেন বন্ধু স্বপ্ন স্বপ্ন কোণ কেবে সত হুয়ে কি তা বাস্তবতা রূপ নিয়ে কি হুয়ে বন্ধু যদি স্বপ্ন সকারাৎমক হয়ে স্বপ্নরে বাস্তব ভিত্তিভূমি থাকবে তাকে যদি চিন্তা চিতনরে পরিণত করে দিয়া যাব তা নিশ্চিত ভাবে সফলতা আনিদেব আই স্বপ্ন হি সত হব হ্যাঁ বন্ধু স্বপ্ন সত হুয়ে কেমিতি না স্বপ্ন সতপাই রাতে লোড়া পড়ে নি স্বপ্ন সতপাই সময় লোড়া আউ সেই সময় বি বেশি দূর নুয়ে আম পাখাপাখি অছি খালি জানি স্বপ্নবাদী দরকার যে কি সব স্বপ্নকু সফলতার দিকে নেই পারিবো

0: নাম কর বেশি কথা তো কম দেশ দশ পাই আন সুনাম নাম কর বেশি কথা তো কম দেশ দশ পাই আন সুনাম ও রাজা ও মশাই
1: ওয়াঙ্গ সার
0: ও লালা।